ও সে বে তোমার দ্বারা স্তরে বনাতে মাং দিয়ে গেল তো বনাতে মৌজি কে জোর আউ রাই মরিস ফাতি আর মেয়েরা সালামা বে তো আর মেয়েরা চেক তো কলাই মাং কারি মৌজি কেনে ইহা সে ইয়ে টাকা আসবা মাং সে লা ইয়ে হাতুং হাউ গা মাক হাউ মাক হাতুং হাউ গা হামু বুঝ চালা গা বিমাক তুন রাশে হামুজ বিং হেলা মানে আবার বিমাক তুন রাশি কারে কা হাউ মা বুতি মানে হাউমস বে বিং ফেলি আক ফোর আবার বিন তুন তিয়ানে হাউনে লামা বে বে লাতুং এমা মানে সকে লিমা মাক সালকে চলে ওরা সিরে ইকুশ ইকুশ দিন দাদু মা লাগু ইজে দাদু মা তুন দেতেন বুঝি কে মা বিশ রা রে হাউমে সাক দেত রাই ওরা সো তো মানে আত ওরাস কোন হো তো না মুজিকে ইকুশ দিন সেম্পে আত মা বিন সিরা পারাসি সিরা তেন হেলা তাহলে ওরা সো তো না হেমা উমানাই হাত তুমি আমি নে ওর সিদে কোন মানাই তু ফেল ওর সিরে মানাই ফুয়াত ফুয়াতে নো না সেলাই মাউ সি মাউ হাসাই তিয়া ইতে একুশ মাই হাতুং ইতে লাউ সুলি সেনসা সিনেমা কলা দিয়ে কেন দিয়ে গরম মাই ফালে অতু নাই দেন লসান মাউ বিছরা অতু না বেলি তুম ফালি এক রায় আবং কালামাক বেল তুর ফালে লেতে এলু তু তু মস্তিয়াক রাই এক লারা মস্তিয়াক এলু ক্রাইক মস্তিয়াক Ali fali tan o sia zita freitas dia he ham nasa mai ma ham nasa lere par am par am nasa lere kida ita ko ko no gos te mi hon dia tama room tour ele ten tour ekrai kini kona lo suamak ni ho